ওই লেখা চেমরা দরবার আমি মই দেখা মা বুদ্ধি মরছে মর পনেটা দে দারোগ জেনা সময় না خبریں خبریں

0: ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে ডিরে জি, তো মনে নেছি বারহাল তাসু কোশিশ বিয়াও কে এসি চি তাসু কালো কে 0963511488। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। ওসলে চাচা, তো বিয়ারালে خبر پاتے شو چیتا ور پسی بیا کالو گو دخیر سر اچھا اچھا تو لگ دے دے وجہ کالو کچھ اول دی آواز صحیح نہ ہو صفا نہ ہو بالکل خیر سے امن امان دے او تاسو شو بس نور کال سما گیا سر خاصی نور کال سے مکھ کال ڈھیر کم واقع بزا کافی شفی ہو سی